0: गाना गाना गाना आनंद।
1: क्या गीत है यार, क्या गीत है यार। लाइव रिकॉर्डिंग वॉइस दादा दिन लाइव ऑन स्टेज। शनिचर का दिन रहेगा 29 सितंबर और ये भी मेर फर्त यात्रा अम्स्टर्डम शहर में आपके आवे के परी। तो क्या आवे के परी का Lucas, de jongens van Mumbai Beats, die hebben al die nummers in elkaar gezet, precies John Tubolega. 30 iconische stemmen in één show. Ook met al die stemmen bij elkaar brengen in één show, dat is geen kattenpis. Dat is echt heel erg moeilijk. De jongens van Mumbai Beats zijn weken, maanden mee bezig. Wordt geweldig. Er is ook een violist bij, hè, Lloyd?
0: Ja.
1: Hè? John to lobby karega. Ham jani la to viol lobby karega. Dus tu ayeta kie. Kitna mooi se kelega.
0: Ja.
1: Kitna mooi legiga, hè?
0: Ja.
1: Natuurlijk al die andere muziekinstrumenten erbij, maar ook een violist erbij. Beautiful.
0: Ja. Hè? Nou, 19 september... Subhas, ten die uitloop over je Subhas, maar jij gaat zo meteen erin. Na de commercial break kun jij het overnemen. Vijf minuten voor 3:30. Ten die uitloop over je Subhas, dus nagus je behoed. Maar je buiten gaan hangen, maar zo meteen.

0: उजाला रेडियो का प्रोग्राम में अभी मृत्यु समाचार को आप सुने।
1: Dit is Mandy van der Plas van de ANWB. Er zijn geen bijzonderheden. En tot zover de ANWB verkeersinformatie.